শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি ১৫ ঘটিকায় ১১৬৫৫ কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে এফএম তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় ১০৪, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে ৮৮.৮, রংপুরে ১০৫.৬, সিলেটে ১০৫.২ এবং কুমিল্লায় ১০১.২ মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 8ই জুলাই বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। চীন সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যা আঞ্চলিক উদ্বেগের জন্ম দিয়েছে। বেইজিং জোর দিয়ে বলছে যে এই পরীক্ষা আন্তর্জাতিক আইন মেনে করা হয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলোকে এ বিষয়ে জানানো হয়েছিল। চীনের নৌবাহিনী জানিয়েছে যে সোমবার বিকেলে তাদের পারমাণবিক সাবমেরিন থেকে একটি ডামি ওয়ারহেডযুক্ত কৌশলগত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। নৌবাহিনী আরও জানায়, ক্ষেপণাস্ত্রটি পরিকল্পনা অনুযায়ী প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় পতিত হয়েছে, তবে এর সঠিক অবস্থান প্রকাশ করা হয়নি। চীনা কমিউনিস্ট পার্টির অধিভুক্ত সংবাদপত্র গ্লোবাল টাইমস এক অনলাইন নিবন্ধে চীনা বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলছে যে এই পরীক্ষায় জুলং থ্রি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়ে থাকতে পারে। নিবন্ধটিতে বলা হয়েছে, গত সেপ্টেম্বর মাসে একটি সামরিক কুচকাওয়াজে এই মডেলটি উন্মোচন করা হয়েছিল এবং এর পাল্লা 10,000 কিলোমিটারেরও বেশি। এর অর্থ এই ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আওতায় আনতে সক্ষম। হংকং ভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টের মতে 1982 সালের পর এটি চীনা নৌবাহিনীর সাবমেরিন থেকে চালানো প্রথম প্রকাশ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে চালানো সর্বপ্রথম পরীক্ষা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, এই পরীক্ষাটি একটি নিয়মিত সামরিক প্রশিক্ষণ কার্যক্রম ছিল এবং এটি কোনো নির্দিষ্ট দেশ বা লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে পরিচালিত হয়নি। তিনি বলেন, এই পরীক্ষার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে আগেই জানানো হয়েছিল এবং এটি আন্তর্জাতিক আইন ও প্রচলিত আন্তর্জাতিক রীতির সাথে সঙ্গতিপূর্ণ ছিল। উল্লেখ্য, এই পরীক্ষাটি জাপান, অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশে উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের একটি প্রধান সংবাদপত্র জানিয়েছে, মঙ্গলবার হরমুজ প্রণালীর কাছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC দুটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই খবরটি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজগুলোর মধ্যে একটি কাতারের এক সংস্থার মালিকানাধীন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ট্যাঙ্কার বলে মনে হচ্ছে। এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা UKMTO এর আগে জানিয়েছিল যে হরমুজ প্রণালীর কাছে ওমানের জলসীমায় একটি ট্যাঙ্কার অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জাহাজে আগুন লাগার খবর তারা পেয়েছে, তবে সংস্থাটি জানিয়েছে

এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়াও হরমুজ প্রণালীর কাছে 25 জুন একটি পণ্যবাহী জাহাজ হামলার শিকার হয় এবং এরপর 27 জুন একটি ট্যাঙ্কারের উপর হামলা চালানো হয়। যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক কার্যকর হওয়ার পরেই এই হামলাগুলো চালানো হয়। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে জাহাজগুলোতে ইরান ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবে মার্কিন বাহিনী ইরানের রাডার সাইট, ড্রোন মজুদ কেন্দ্র এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা করার ঘোষণা দিয়েছে, যার ফলে উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে। জাপানে অবস্থিত ইউক্রেনীয় চেম্বার অফ কমার্স জাপানে বেসামরিক ব্যবহারের জন্য ইউক্রেনের সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি আদান প্রদানের লক্ষ্যে একটি সহযোগিতামূলক কাঠামো চালু করেছে। জাপানে বসবাসকারী ইউক্রেনীয় এবং অন্যান্যের দ্বারা এই চেম্বারটি প্রতিষ্ঠিত হয়েছিল। জাপান ইউক্রেন ড্রোন ক্লাস্টার নামের এই প্ল্যাটফর্মটি নিয়ে সোমবার টোকিওতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রাশিয়ার অব্যাহত আগ্রাসনের মাঝে ইউক্রেন এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছে যা দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং সীমিত জিপিএস সংযোগ সত্ত্বেও ড্রোন পরিচালনা করতে সক্ষম। ধারণা করা হয় জাপানে দুর্যোগ মোকাবেলা এবং রসদ সরবরাহের ক্ষেত্রে এই ধরনের প্রযুক্তি কার্যকর হবে। এই ক্লাস্টারটি উভয় দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়েছে। চেম্বারটি জানিয়েছে যে ইতোমধ্যে 4টি জাপানি সংস্থা এতে অংশ নিতে প্রস্তুত।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের মহাকাশ এজেন্সি তরিফুনে নামের একটি গ্রহাণুর ছবি প্রকাশ করেছে, যা একটি অনুসন্ধান যান এর পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় ধারণ করেছে। জাপানের স্থানীয় সময় রবিবার সন্ধ্যা 6:30 হায়াবুসা 2 মহাকাশযানটি পৃথিবী থেকে প্রায় 10 কোটি কিলোমিটার দূরে প্রতি সেকেন্ডে 5 কিলোমিটার গতিতে গ্রহাণুটির পাশ দিয়ে উড়ে যায়। জাপান মহাকাশ গবেষণা এজেন্সি বা জাক্সা সোমবার এক সংবাদ সম্মেলনে ছবিগুলো জনসমক্ষে প্রকাশ করে। হায়াবুসা 2 তরিফুনের সবচেয়ে কাছে আসার 1 সেকেন্ড আগে তোলা একটি ছবিতে তুষার মানব আকৃতির গ্রহাণুটিকে দেখা যায়, যার পৃষ্ঠে অনেক পাথর রয়েছে। জাক্সা পৃষ্ঠ তাপমাত্রা পরিমাপ করতে সক্ষম একটি ক্যামেরা সহ অন্যান্য যন্ত্রের সাহায্যেও গ্রহাণুটি পর্যবেক্ষণে সফল হয়েছে। এজেন্সিটি জানায় তারা অনুসন্ধান যানটি থেকে প্রাপ্ত সমস্ত তথ্য পৃথিবীতে প্রেরণ করবে। রিউগু গ্রহাণু থেকে সংগৃহীত বালি ও অন্যান্য নমুনা সম্বলিত একটি ক্যাপসুল 2020 সালে সরবরাহের পর হায়াবুসা 2 বর্ধিত মিশনের অংশ হচ্ছে এই পাশ দিয়ে উড়ে যাওয়া। অনুসন্ধান যানটি 2031 সালে তার চূড়ান্ত লক্ষ্য ধরা গ্রহাণুতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। জাপানে প্রধানত কৃষি কাজে নিযুক্ত মানুষের সংখ্যা প্রথমবারের মতো 10 লাখের নিচে নেমে এসেছে, যা কৃষিবিদদের ক্রমবর্ধমান বার্ধক্যকে প্রতিফলিত করছে। কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক সমীক্ষায় দেখা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রধানত কৃষিকাজে নিযুক্ত ব্যক্তির সংখ্যা ছিল 9,86,600। এটি এক বছর আগের তুলনায় 4.8% হ্রাস ছিল এবং তুলনামূলক তথ্য রাখা শুরু হওয়া 1985 সালের পর এই প্রথমবার সংখ্যাটি 10 লাখের নিচে নেমে আসল। এই ধরনের কর্মীর সংখ্যা 20 লক্ষ ছাড়িয়ে যাওয়া 2010 সালের তুলনায় এই সংখ্যা 50%-এরও বেশি কমে গেছে। বয়স অনুযায়ী ভাগ করলে 75 বছর বা তার বেশি বয়সী কর্মীরা মোট সংখ্যার 35.3%, এরপর 70 থেকে 74 বছর বয়সীরা 21.2% এবং 65 থেকে 69 বছর বয়সীরা 13.7%। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, একক কৃষকের সংখ্যা হ্রাসের এই প্রবণতা অব্যাহত থাকবে, কারণ তাদের মধ্যে অনেকেই বয়স্ক। তারা আরও বলছেন যে জাপানের কৃষি উৎপাদন সক্ষমতার হ্রাস রোধ করার প্রচেষ্টায় তারা বৃহত্তর পরিসরে কৃষি জমি একত্রীকরণ এবং দক্ষতা বৃদ্ধির উদ্যোগকে সমর্থন করতে চান।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কন্নিচুয়া এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের আরেকটি আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস,
1: সঙ্গে আছি আমি হিরক খান। বন্ধুরা, চলুন আমরা এগিয়ে চলি জাপানি ভাষা শেখার আনন্দময় ভ্রমণে।
0: আসরের ১৯তম পাঠে আজ আমরা শিখব জাপানিতে কাঙ্ক্ষিত জিনিসটি কিনতে চাওয়ার উপায়।
1: ভিয়েতনাম থেকে জাপানে পড়তে আসা শিক্ষার্থী তাম হারুসান হাউস নামের যৌথভাবে বসবাস করার এক ভাড়াটে বাড়িতে থাকে। একই বাড়িতে বসবাসরত মিয়া এবং কাইতোর সঙ্গে সে উত্তর জাপানের হোক্কাইদো ভ্রমণ করার পরিকল্পনা করছে। হোক্কাইদোর প্রচণ্ড শীতের কথা মাথায় রেখে সে এবং মিয়া গ্লাভস বা দস্তানা কিনতে যাচ্ছে।
0: তাহলে চলুন শুনি ১৯তম পাঠের কথোপকথন।
2: すみません、手袋が欲しいんですが。
3: 手袋はこちらです。
2: これ、あったかそう。いいですね。これ、いくらですか
3: ?1900 円です。
2: カードは使えますか?
3: はい、使えます。
0: এবারে প্রতিটি লাইনের অর্থ বুঝে নেয়ার পালা।
1: প্রথমে তাম দোকানির মনোযোগ আকর্ষণ করল এভাবে,
0: মাপ করবেন, একটু শুনুন, আমি একজোড়া গ্লাভস কিনতে চাই।
1: উত্তরে দোকানি জানালেন,
0: গ্লাভস রয়েছে এই দিকটায়।
1: সুনির্দিষ্ট একজোড়া গ্লাভস মিয়ার দৃষ্টি আকর্ষণ করল।
0: মনে হচ্ছে এগুলো পরে উষ্ণতা পাওয়া যাবে।
1: তাম সেগুলো হাতে পরে দেখল।
0: সত্যি দারুণ। আচ্ছা, এগুলোর দাম কত?
1: দোকানি জানালেন,
0: ১৯০০ ইয়েন।
1: তখন তাম জানতে চাইল,
0: ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কি?
1: দোকানি বললেন,
0: হ্যাঁ, করা যাবে। আমাদের আজকের মূল বাক্য হচ্ছে আমি একজোড়া গ্লাভস কিনতে চাই। এই বাক্যটির গঠন শৈলী মুখস্থ রাখলে আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিসটির কথা জাপানিতে প্রকাশ করতে পারবেন খুব সহজেই। বাক্যটির বিভিন্ন অংশের অর্থ জেনে নেওয়া যাক।
4: টেবুকুরো
0: মানে হল গ্লাভস বা দস্তানা, এবং
4: হোশিনদেসুগা
0: অর্থ হচ্ছে দরকার বা আমি পেতে চাই বা কিনতে চাই। এবারে আজকের ব্যাকরণগত পয়েন্ট। কোনো কিছু কিনতে চেয়ে যদি দোকানির কাছে জানতে চান সেরকম কি কি আছে, তাহলে সে জিনিসের নামের সঙ্গে জুড়ে দিন পার্টিকেল
4: গা
0: এবং এর পরে বলুন
4: হোশিনদেসুগা।
0: এখানে বলে রাখি
4: হোশিনদেসুগা
0: কথাটিতে আছে একটি ই বিশেষণ
4: হোশি,
0: যার অর্থ আমি পেতে চাই বা আমি চাই অথবা আমার দরকার, এবং এর পরপরই আছে
4: দেসুগা।
0: মনে রাখবেন
4: দেসুগা
0: অংশটি দিয়ে আপনার প্রয়োজন ও পরিস্থিতিকে এমনভাবে তুলে ধরা হয় যে শ্রোতা ব্যক্তিটি আপনার অনুরোধে সাড়া দিতে তৎপর হয়ে ওঠেন।
1: বুঝতে পেরেছি। ঠিক যেমন একটু আগে আমরা শুনলাম তেবুকুরো অর্থাৎ গ্লাভস কথাটির পরে আছে পার্টিকেল গা এবং এর পরে আছে হোশিন দেসগা অর্থাৎ আমার দরকার বা আমি কিনতে চাই, যার ফলে পুরো কথাটি হয়ে দাঁড়িয়েছে তেবুকুরো গা হোশিন দেসগা, মানে আমি গ্লাভস কিনতে চাই।
0: ঠিকই বলেছেন হিরোকসান।
1: শ্রোতা বন্ধু, শুনে শুনে বলুন বাক্যের শেষ দিকে স্বরঘাত নিচু করে বললে স্বাভাবিক শোনাবে।
0: এবারে দোকানে গিয়ে কাঙ্ক্ষিত জিনিসগুলোর কথা বলা হচ্ছে এমন একটি সংলাপ শুনুন।
5: সুমিমাসেন, হোক্কাইদো নো ওমিয়াগে গা হোশিন দেসু গা।
6: সো দেসু নে, কোনো ওকাশি ওয়া ইকাগা দেসু কা?
0: সংলাপগুলোর অর্থ বোঝার চেষ্টা করা যাক।
5: সুমিমাসেন, হোক্কাইদো নো ওমিয়াগে গা হোশিন দেসু গা,
1: মাফ করবেন, আমি হোক্কাইদোর সুভেনির কিনতে চাই।
0: কথাটি মনোযোগ আকর্ষণের জন্য বাক্যের প্রথমে ব্যবহার করা হয়। বাংলায় যার অর্থ বিভিন্ন রকম হতে পারে, যেমন ইয়ে মানে, শুনছেন ইত্যাদি। আর
4: ওমিয়াগে
0: মানে হল সুভেনির বা স্মারক উপহার। ভ্রমণকালে সুভেনির হিসেবে কি নেবেন তা বুঝে উঠতে না পারলে উপহারের দোকানে গিয়ে এ ব্যাপারে দোকানির কাছে জানতে চাইলে ভালো পরামর্শ পাবেন।
6: তাই
1: তো, এই স্ন্যাক্স বা মিষ্টান্ন কেমন হবে?
0: এটা হচ্ছে উত্তর দিতে গিয়ে ভাবার জন্য কিছুটা সময় নিতে ব্যবহৃত একটি শব্দবন্ধ। বাংলায় বললে যেটা হবে, আচ্ছা তাই তো, দেখছি কি করা যায় ইত্যাদি।
4: কোনো ওকাশি
0: মানে এ ধরনের স্ন্যাক্স বা মিষ্টান্ন। আর
4: ইকাগা দেসকা
0: কথাটি কোনো কিছুর নাম সুপারিশ করতে ব্যবহার করা হয়। এর অর্থ কেমন হবে বা এটা হলে কেমন হয় বা এটা চলে কি না ইত্যাদি।
1: শুনে শুনে বলুন।
4: お土産が欲しいんですが、北海道のお土産が欲しいんですが、すみません、北海道のお土産が欲しいんですが。
0: এবারে অন্যান্য বিভিন্ন বিষয় বলা অনুশীলন করা যাক। মনে করুন আপনি শহরে হেঁটে বেড়াচ্ছেন এবং হঠাৎ করে বৃষ্টি পড়তে আরম্ভ করল। তখন কোনো কনভেনিয়েন্স স্টোরে গিয়ে দোকানিকে বলুন যে আপনি একটি ছাতা কিনতে চান। জাপানিতে ছাতাকে বলা হয়
4: কাসা, কাসা।
0: চেষ্টা করুন তো দেখি।
6: সুমিমাসেন, কাসা গা হোশিন দেসু গা।
0: এবারে আজকের বোনাস বাক্য। এই পাঠের কথোপকথনে দোকানিকে গ্লাভসের মূল্য পরিশোধের সময় এ কথাটি বলেছে তাম। কথাটির অর্থ হল ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কি। এখানে
4: কাদো
0: শব্দটি দিয়ে ক্রেডিট কার্ড বোঝানো হচ্ছে, যার জাপানি পূর্ণ রূপ হল
4: ক্রেডিট কাদো।
0: বিকল্প উপায় হিসেবে আপনি নিজের ক্রেডিট কার্ড বের করে দেখিয়ে জিজ্ঞেস করতে পারেন
4: কোনো কাদো আ স্কাইমাস কা,
0: অর্থাৎ এই কার্ড ব্যবহার করা যাবে।
1: এবারে শুনে শুনে বলুন।
4: কাদো আ স্কাইমাস কা।
0: এ পর্যায়ে আরো একবার আমরা শুনব আজকের পাঠের কথোপকথন।
2: すみません。 手袋が欲しいんですが。
3: 手袋はこちらです。
2: これ、あったかそう。 いいですね。 これ、いくらですか？
3: 1900円です。
2: カードは使えますか？
3: はい、使えます。
7: はるさんの知恵袋。
1: সময় হলো হারুসানের পরামর্শের ঝুলির। এতে আজ আমরা জেনে নেব জাপানে ক্রেডিট কার্ডের ব্যবহার সম্পর্কে।
0: আচ্ছা হিরোকসান, আপনি কি জাপানে ক্রেডিট কার্ড ব্যবহার করেন?
1: হ্যাঁ দিদি, হোটেল আর ডিপার্টমেন্ট স্টোরগুলোতে যেমন এর ব্যবহার আছে, তেমনি অনলাইনে কেনাকাটা করতে গিয়েও এর দরকার পড়ে খুব। তবে আমার কাছে এটাও খুব অবাক লাগে যে কোথাও কোথাও ক্রেডিট কার্ড ব্যবহার করা যায় না।
0: ঠিকই বলেছেন, ক্রেডিট কার্ড এবং নগদবিহীন অন্যান্য

0: অর্থ পরিশোধের ব্যবস্থা সারা দেশে চালু থাকলেও ছোট ছোট দোকান এবং অল্প জনসংখ্যার এলাকাগুলোতে শুধু নগদ অর্থে লেনদেন হয়ে থাকে অনেক সময়।
1: তাহলে ক্রেডিট কার্ডের সঙ্গে কিছু পরিমাণ নগদ অর্থ রাখলে ভালো বলে আমি মনে করি। আর ক্রেডিট কার্ড কোন কোন জায়গায় ব্যবহার করা যায় বা যায় না সে সম্পর্কেও খোঁজ খবর রাখা দরকার।
0: ঠিকই বলেছেন। শ্রোতা বন্ধু, এই ছিল আজকের সহজে জাপানি ভাষা। কেমন লাগলো জানাবেন কিন্তু।
1: তাহলে আগামী আসরেও সঙ্গেই থাকবেন, কেমন?